পুলে সোতে দারা সেও প্রীতল এক উত্তম পন্থ শুনেও গোর সঙ্গত তে মিলন্ত জম ত্রাস মেটাই এক